শুনছেন এনএসকিউ ওয়ার্ল্ড জাপান বাংলা রেডিও সার্ভিস। এখন শুনবেন ফ্রিকোয়েন্সি ঘোষণা। রবিবার থেকে শনিবার পর্যন্ত দক্ষিণ পশ্চিম এশিয়া অঞ্চলে এই অনুষ্ঠান ইউটিসি 15 ঘটিকায় 11655 কিলোহার্টজে সম্প্রচার করা হয়। বাংলাদেশে FM তরঙ্গে এই সম্প্রচার ঢাকায় 104, চট্টগ্রাম, খুলনা ও রাজশাহীতে 88.8, রংপুরে 105.6, সিলেটে 105.2 এবং কুমিল্লায় 101.2 মেগাহার্টজে শোনা যাচ্ছে। আমাদের সম্প্রচারের সময়সূচি এবং সর্বশেষ খবরের আরও বিস্তারিত জানার জন্য অনুগ্রহ করে আমাদের ওয়েবসাইট nhk.jp/bengali ভিজিট করুন।

টোকিও থেকে প্রচারিত এনএইচকে ওয়ার্ল্ড জাপানের বাংলা খবরে আপনাদের স্বাগত জানাচ্ছি। পরিবেশন করব 25শে সেপ্টেম্বর শুক্রবার জাপান সময় রাত 12টার খবর, বাংলাদেশ সময় বৃহস্পতিবার রাত 9টা আর ভারতের সময় রাত 8:30। উপস্থাপনায় সঙ্গীতা রাজবংশী দাস এবং আমি অজন্তা গুপ্ত। চীনের প্রেসিডেন্ট শি জিনপিং রাষ্ট্রীয় সফরে যুক্তরাষ্ট্রে গিয়েছেন। তিনি প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে এবছরের দ্বিতীয় শীর্ষ বৈঠকে মিলিত হবেন। এর আগে মে মাসে ট্রাম্প বেজিং সফর করেছিলেন। বুধবার শি ওয়াশিংটনের নিকটবর্তী এক সামরিক ঘাঁটিতে পৌঁছালে সেখানে ট্রাম্প তাকে স্বাগত জানান, যা একটি ব্যতিক্রমী পদক্ষেপ হিসেবে বিবেচিত হচ্ছে। 2023 সালের পর এটি শির প্রথম যুক্তরাষ্ট্র সফর। সে বছর তিনি সান ফ্রান্সিসকোতে এশিয়া প্রশান্ত মহাসাগরীয় অর্থনৈতিক সহযোগিতা শীর্ষ সম্মেলনে যোগ দিয়েছিলেন। বৃহস্পতিবার হোয়াইট হাউসে একটি স্বাগত অনুষ্ঠানের আয়োজন করা হবে। এরপর শীর্ষ বৈঠক এবং রাষ্ট্রীয় নৈশভোজের ব্যবস্থা থাকবে। অর্থনৈতিক ও বাণিজ্য সংক্রান্ত বিষয়গুলো আলোচ্যসূচির শীর্ষে থাকবে বলে ধারণা করা হচ্ছে। দুই নেতা সম্ভবত তাইওয়ানের কাছে মার্কিন অস্ত্র বিক্রি নিয়ে আলোচনা করবেন। চীন এই অস্ত্র বিক্রির তীব্র বিরোধিতা করে আসছে। আলোচনার আরেকটি বিষয় হবে ইরানের সাথে সংঘাত। যুক্তরাষ্ট্র অর্থনৈতিক নিষেধাজ্ঞার মাধ্যমে তেহরানের ওপর চাপ বাড়িয়ে চলেছে। কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই নিয়ে ওয়াশিংটন ও বেজিংয়ের মধ্যে টানাপোড়েন চলে আসছে। আলোচনার একটি কেন্দ্রবিন্দু হবে এআই সম্পর্কিত নিরাপত্তা এবং আরেকটি হবে সংলাপের জন্য একটি কাঠামো প্রতিষ্ঠা করা। মার্কিন অর্থমন্ত্রী স্কট বেসেন্ট বলেছেন, যুক্তরাষ্ট্র ও চীন তাদের বাণিজ্য সংঘাত বিরতি আরও 2 মাসের জন্য বাড়াতে সম্মত হয়েছে। এর মেয়াদ 10ই নভেম্বর শেষ হওয়ার কথা ছিল। বেসেন্ট বলেছেন, রবিবার ও বুধবার চীনের উপপ্রধানমন্ত্রী হ লিফং এর সঙ্গে তার আলোচনার ফলে এই চুক্তিটি হয়েছে। ফক্স নিউজের একটি অনুষ্ঠানে তিনি বলেন, অর্থনৈতিক ক্ষেত্রে আমরা কি করতে পারি তা দেখার জন্য আরও সময় দিতে এটি 10ই জানুয়ারি পর্যন্ত বাড়ানো হবে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও চীনা প্রেসিডেন্ট শি জিনপিং এর মধ্যে বৃহস্পতিবারের শীর্ষ বৈঠকের একদিন আগে এই ঘোষণাটি দেওয়া হল। 2025 সালের অক্টোবরে অনুষ্ঠিত এক শীর্ষ বৈঠকে বাণিজ্য সংঘাতে বিরতি না হওয়া পর্যন্ত দুই দেশ পাল্টাপাল্টি শুল্ক আরোপের মাধ্যমে ক্রমবর্ধমান বাণিজ্য বিরোধে জড়িয়েছিল। যুক্তরাষ্ট্র চীন থেকে আমদানি করা পণ্যের ওপর আরোপিত অতিরিক্ত শুল্ক কমাতে সম্মত হয়েছে। বেইজিং 1 বছরের জন্য বিরল ধাতু রপ্তানির ওপর কঠোর বিধিনিষেধ স্থগিত করতে রাজি হয়েছে। অন্যদিকে ওয়াশিংটনও একই সময়ের জন্য চিপ রপ্তানি নিষেধাজ্ঞার আওতাধীন সংস্থাগুলোর বর্ধিত তালিকা প্রকাশ করা স্থগিত রেখেছে।

খবর প্রচারিত হচ্ছে এনএইচকে ওয়ার্ল্ড জাপান থেকে। জাপানের পররাষ্ট্রমন্ত্রী মোতেগি তোশিমিৎসু হরমুজ প্রণালীর ভবিষ্যৎ নিয়ে সমগ্র আন্তর্জাতিক সম্প্রদায়ের আলোচনার প্রয়োজনীয়তার উপর জোর দিয়েছেন। তিনি নিউ ইয়র্কে পররাষ্ট্রমন্ত্রীদের এক বৈঠকে নিরাপদ ও স্থিতিশীল সামুদ্রিক ক্ষেত্র অর্জনে সামুদ্রিক সহযোগিতা জোরদারকরণ এই বিষয়টির উপর বক্তব্য রাখেন। জাপান, ফিলিপাইন ও অন্যান্য দেশের উদ্যোগে আয়োজিত এই বৈঠকে 53টি দেশ ও সংস্থা একত্রিত হয়েছিল। মোতেগি মধ্যপ্রাচ্যের পরিস্থিতি নিয়ে মন্তব্য করার সময় হরমুজ প্রণালীতে অবাধ ও নিরাপদ নৌচলাচল পুনরুদ্ধারের গুরুত্বের উপর জোর দেন। তিনি বলেন, এই গুরুত্বপূর্ণ জলপথ সংক্রান্ত আলোচনায় প্রণালীর উপকূলবর্তী দেশ এবং পণ্য পরিবহনের জন্য একে ব্যবহার করা দেশগুলো সহ সমগ্র আন্তর্জাতিক সম্প্রদায়কে অন্তর্ভুক্ত করা প্রয়োজন। এছাড়া পূর্ব চীন সাগর এবং দক্ষিণ চীন সাগরে তার ভাষায় বল প্রয়োগ বা জোর জবরদস্তি করে স্থিতাবস্থা পরিবর্তনের অব্যাহত এবং তীব্রতর একতরফা প্রচেষ্টার বিরুদ্ধে জাপানের বিরোধিতার কথাও পুনর্ব্যক্ত করেন তিনি। মোতেগি দৃশ্যত চীনের কথা মাথায় রেখে মন্তব্যটি করেন। তিনি একটি আন্তর্জাতিক সালিসি ট্রাইব্যুনালের 2016 সালের রায় মেনে চলার গুরুত্বের উপর জোর দেন, যে রায়ে দক্ষিণ চীন সাগরে চীনের ভূখণ্ডগত দাবিকে খারিজ করে দেওয়া হয়েছিল। কম্বোডিয়া সরকার গণমাধ্যমের সামনে প্রতারকদের ঘাঁটি এবং সেখান থেকে তদন্তকারীদের জব্দ করা জিনিসপত্র প্রদর্শন করেছে। ভিয়েতনাম সীমান্তের কাছে অবস্থিত একটি ঘাঁটি প্রায় 1.2 বর্গ কিলোমিটার জায়গা জুড়ে রয়েছে। এটি দেখতে একটি শহরের মতো, যেখানে রেস্তোরাঁও রয়েছে। এই স্থাপনার ভেতরে ডেস্কের ওপর কম্পিউটারের মনিটর রাখা ছিল। একটি অংশে সিঙ্গাপুর পুলিশ কথাটি লেখা ছিল। কম্বোডিয়ার কর্মকর্তাদের ভাষ্যমতে একটি অপরাধী চক্র ওই পুলিশ বাহিনীর ছদ্মবেশে জালিয়াতি চালিয়েছে বলে ধারণা করা হচ্ছে। স্থানীয় কর্তৃপক্ষ ও অন্যান্য কর্মকর্তারা বলছেন, ঘাঁটিটি পরিচালনা করত কম্বোডিয়ার বহুজাতিক সংস্থা প্রিন্স হোল্ডিং গ্রুপ, যারা এশিয়ার অন্যতম বৃহত্তম আন্তর্জাতিক অপরাধী সংগঠন হিসেবে মার্কিন কর্তৃপক্ষের নিষেধাজ্ঞার আওতায় রয়েছে। তারা আরও জানান, চীনা, ভিয়েতনামী ও ভারতীয় নাগরিক সহ প্রায় 20,000 বিদেশি সেখানে অবস্থান করতেন। এদিকে দেশের বিভিন্ন জালিয়াতির আস্তানা থেকে জব্দ করা স্মার্টফোন ও কম্পিউটার সহ বহু প্রমাণ রাজধানী নমপেনের একটি থানায় প্রদর্শন করা হয়েছে। সেগুলোর মধ্যে ছিল জাপানি পুলিশের নকল ইউনিফর্ম ও নোটবুকের পাশাপাশি জাপানি ভাষায় লেখা নোট, যেখানে অপরাধী দলগুলোর লক্ষ্যবস্তু বলে মনে হওয়া জাপানিদের নাম, ঠিকানা এবং অন্যান্য তথ্য লেখা ছিল। এছাড়া পুলিশ এমন কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই সফটওয়্যারও খুঁজে পেয়েছে যা মুখের ছবি পরিবর্তন করতে পারে। এইসব প্রযুক্তি প্রমাণ করে প্রতারণার পদ্ধতিগুলো কতটা অত্যাধুনিক হয়ে উঠেছে। বুধবার নিউ ইয়র্কে মার্কিন ডলারের বিপরীতে জাপানি ইয়েনের লেনদেন হয়েছে 158-র নিচের স্তরে। গত 3 সপ্তাহের মধ্যে এই দর ছিল সবচেয়ে দুর্বল। বৃহস্পতিবার টোকিওতেও এটি প্রায় একই স্তরে ওঠানামা করেছে। মার্কিন ব্যবসায়িক কার্যকলাপের সূচক প্রত্যাশার চেয়ে অনেক বেশি শক্তিশালী হওয়ায় ইয়েনের ওপর বিক্রির চাপ সৃষ্টি হয়েছে। এর থেকে এই প্রত্যাশার সৃষ্টি হয়েছে যে অর্থনীতি শক্তিশালী হওয়ার সাথে সাথে মার্কিন কেন্দ্রীয় ব্যাংক ফেডারেল রিজার্ভ এবছর আবারও সুদের হার বাড়াতে পারে। তবে এর পাশাপাশি যুক্তরাষ্ট্র ও জাপানের মধ্যে সুদের হারের

ও রাজশাহীতে 88.8, রংপুরে 105.6, সিলেটে 105.2 এবং কুমিল্লায় 101.2 মেগাহার্টজে শোনা যাচ্ছে। ইন্টারনেটে আমাদের খবর ও অনুষ্ঠান শুনতে পাচ্ছেন nhk.jp/bengali এই ঠিকানায়। শুনছেন স্যাটেলাইটেও।

0: この放送は NHK ワールド国際放送ラジオ日本です。東京からお送りします。
1: This is NHK World。
2: শুনছেন NHK World Japan বাংলা রেডিও সার্ভিস। এখন শুনবেন ফ্রিকোয়েন্সি ঘোষণা। রবিবার থেকে শনিবার পর্যন্ত দক্ষিণ পশ্চিম এশিয়া অঞ্চলে এই অনুষ্ঠান UTC 15 ঘটিকায় 11655 কিলোহার্টজে সম্প্রচার করা হয়। বাংলাদেশে FM তরঙ্গে এই সম্প্রচার ঢাকায় 104, চট্টগ্রাম, খুলনা ও রাজশাহীতে 88.8, রংপুরে 105.6, সিলেটে 105.2 এবং কুমিল্লায় 101.2 মেগাহার্টজে শোনা যাচ্ছে। আমাদের সম্প্রচারের সময়সূচি এবং সর্বশেষ খবরের আরও বিস্তারিত জানার জন্য অনুগ্রহ করে আমাদের ওয়েবসাইট nhk.jp/bengali ভিজিট করুন।

টোকিও থেকে প্রচারিত এনএইচকে ওয়ার্ল্ড জাপানের বাংলা খবরে আপনাদের স্বাগত জানাচ্ছি। পরিবেশন করব 26 সেপ্টেম্বর শনিবার জাপান সময় রাত 12টার খবর, বাংলাদেশ সময় শুক্রবার রাত 9টা আর ভারতের সময় রাত 8:30। উপস্থাপনায় মইনুল শাওন এবং আমি তনুশ্রী বিশ্বাস। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং চীনা প্রেসিডেন্ট শি জিনপিং ওয়াশিংটনে একটি শীর্ষ বৈঠক শেষ করেছেন। মে মাসে ট্রাম্পের বেইজিং সফরের পর বৃহস্পতিবারের এই বৈঠকটি ছিল চলতি বছরে তাদের দ্বিতীয় মুখোমুখি আলোচনা। শীর্ষ বৈঠকের আগে ট্রাম্প একটি অনুষ্ঠানের জন্য হোয়াইট হাউসে শিকে স্বাগত জানান। 2023 সালের পর এটি চীনা নেতার প্রথম যুক্তরাষ্ট্র সফর। ট্রাম্প বলেন, এই সফরকালে আমরা নিরাপত্তা, প্রযুক্তি এবং সুপার ইন্টেলিজেন্স বা SI সম্পর্কিত জরুরি বিষয়গুলো নিয়েও আলোচনা করব। এই ক্ষেত্রগুলোতে এখন আমরা যে সিদ্ধান্তগুলো নেব তা আগামী বহু দশক ধরে শান্তি ও সমৃদ্ধি বয়ে আনতে পারে। শি বলেন, চীন ও যুক্তরাষ্ট্রের জাতীয় বৈশিষ্ট্য ভিন্ন, তবে খোলামেলা, গভীর ও ধারাবাহিক আলোচনার মাধ্যমে আমরা মত পার্থক্য দূরে রেখে পারস্পরিক আস্থা গড়ে তোলার পাশাপাশি একে অপরকে আরও ভালোভাবে বুঝতে এবং অভিন্ন ভিত্তি খুঁজে বের করতে পারি। পরবর্তীতে চীনের পররাষ্ট্র মন্ত্রণালয় একটি বিবৃতি প্রকাশ করে। বিবৃতিতে উল্লেখ করা হয় যে শি আশা প্রকাশ করেছেন যে যুক্তরাষ্ট্র তাইওয়ানের স্বাধীনতার বিরোধিতা করার সঠিক দৃষ্টিভঙ্গি সমুন্নত রাখবে। শীর্ষ বৈঠকের পর সাংবাদিকরা ট্রাম্পকে একাধিক প্রশ্ন করেন, যার মধ্যে ছিল তারা তাইওয়ান ইস্যু নিয়ে আলোচনা করেছেন কিনা। তিনি শুধু বলেন যে তাদের একটি চমৎকার বৈঠক হয়েছে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আয়োজিত এক রাষ্ট্রীয় নৈশভোজে দেওয়া ভাষণে চীনের প্রেসিডেন্ট শি জিনপিং দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় জাপানের বিরুদ্ধে তার দেশ ও যুক্তরাষ্ট্রের মধ্যকার সহযোগিতার ইতিহাসের কথা তুলে ধরেছেন। বৃহস্পতিবার হোয়াইট হাউসে ট্রাম্প ও শির মধ্যে শীর্ষ বৈঠকের পর নৈশভোজটি অনুষ্ঠিত হয়। নৈশভোজে স্বাগত বক্তব্যে ট্রাম্প বলেন, আমাদের দুই দেশের নেতা হিসেবে প্রেসিডেন্ট শি এবং আমি উভয়ই বুঝি যে আমরা ভিন্ন ব্যবস্থার প্রতিনিধিত্ব করি, তবে আমাদের জনগণের মধ্যে সম্পর্ক অটুট রয়েছে এবং আমাদের মধ্যে সদ্ভাব এর আগে কখনো এত ভালো ছিল না। ট্রাম্পের সঙ্গে শীর্ষ বৈঠকের কথা উল্লেখ করে শি বলেন, তারা অনেক বিষয়ে একটি নতুন অভিন্ন বোঝাপড়ায় পৌঁছেছেন। শি আরও বলেন যে 80 বছরেরও বেশি সময় আগে চীনা ও মার্কিন জনগণ জাপানি সামরিক আগ্রাসনকারীদের বিরুদ্ধে লড়াইয়ে কাঁধে কাঁধ মিলিয়ে দাঁড়িয়েছিলেন। তিনি উল্লেখ করেন যে রক্ত ও আগুনে গড়া এই বন্ধুত্ব প্রজন্ম থেকে প্রজন্মান্তরে অবশ্যই টিকে থাকবে। মার্কিন পক্ষ শীর্ষ বৈঠকটি সম্পর্কে কোনো বিস্তারিত তথ্য প্রকাশ করেনি। দক্ষিণ প্রশান্ত মহাসাগরীয় দ্বীপরাষ্ট্র নাও এরোর প্রেসিডেন্ট ঘোষণা করেছেন যে দেশটি আন্তর্জাতিক অপরাধ আদালত বা ICC থেকে নিজেদের প্রত্যাহার করে নেবে। উল্লেখ্য, দেশটি পূর্বে নাওরু নামে পরিচিত ছিল। মঙ্গলবার জাতিসংঘ সাধারণ পরিষদে দেওয়া ভাষণে ডেভিড অ্যাডিয়াং এই ঘোষণা দেন। অ্যাডিয়াং ICCকে একটি বহুপাক্ষিক সংস্থা হিসেবে বর্ণনা করেন, যাকে আমরা নাও এরোর কাছে ক্রমবর্ধমানভাবে অপ্রাসঙ্গিক বলে মনে করছি। তিনি বলেন, নিউ ইয়র্ক ছাড়ার আগেই তার দেশ প্রত্যাহারের নথি জমা দেবে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সেদিন এর আগে জাতিসংঘের অধিবেশনে দেওয়া ভাষণে ICC-র নিন্দা করেন। তিনি দেশগুলোকে এই আদালত থেকে বেরিয়ে যাওয়ার আহ্বান জানান। গত মাসে ট্রাম্প প্রশাসন ICC-র নেতৃত্বের উপর নিষেধাজ্ঞা আরোপ করে, যার মধ্যে প্রেসিডেন্ট আকানে তোমোকো রয়েছেন। এই পদক্ষেপ অনুযায়ী যুক্তরাষ্ট্রে থাকা যে কোনো সম্পদ জব্দ করা হতে পারে।

0: খবর প্রচারিত হচ্ছে এনএচকে ওয়ার্ল্ড জাপান থেকে। দুর্যোগ মোকাবিলার দায়িত্বে থাকা একজন নেপালি সরকারি কর্মকর্তা জানিয়েছেন, কর্তৃপক্ষ গত মাসে প্রাণঘাতী আকস্মিক বন্যা ও কাদা প্রবাহে ক্ষতিগ্রস্ত এলাকার বাসিন্দাদের নিরাপদ স্থানে সরিয়ে নেওয়ার পরিকল্পনা করছে। জাতীয় দুর্যোগ ঝুঁকি হ্রাস ও ব্যবস্থাপনা কর্তৃপক্ষের প্রধান নির্বাহী ধরমরাজ উপ্রেতি বৃহস্পতিবার নেপালের রাজধানী কাঠমান্ডুতে এনএচকে দেওয়া এক সাক্ষাৎকারে এই মন্তব্য করেন। উপ্রেতি বলেন, সরকার নদী তীরবর্তী ও দুর্যোগ কবলিত অন্যান্য এলাকাকে বসতির জন্য অনিরাপদ ঘোষণা করার পরিকল্পনা করছে। তিনি আরও উল্লেখ করেন যে সরকার দীর্ঘমেয়াদী বসতির জন্য নিরাপদ স্থান নির্বাচন করছে এবং স্কুল, হাসপাতাল ও অন্যান্য স্থাপনা স্থানান্তরের জন্য কাজ করছে। উপ্রেতি বলেন, আগামী কয়েক সপ্তাহের মধ্যেই স্থানান্তর প্রক্রিয়া শুরু হওয়ার সম্ভাবনা রয়েছে এবং কর্তৃপক্ষ অস্থায়ী আবাসনের ব্যবস্থা করছে। তিনি আরও বলেন, সরকার জাপানের সহযোগিতা চাইতে আগ্রহী। উপ্রেতি এও বলেন যে জলবিদ্যুৎ কেন্দ্রের টানেলে আটকা পড়া বলে মনে করা ব্যক্তিদের খোঁজার অভিযান এক থেকে দুই সপ্তাহের মধ্যে শেষ হতে পারে। উত্তর কোরিয়ার মাধ্যমে অপহৃত জাপানি নাগরিকদের পরিবারের সদস্যরা বাকি সকল অপহৃতকে যত দ্রুত সম্ভব দেশে ফিরিয়ে আনার জন্য সাহায্যের আবেদন জানাতে ওয়াশিংটন সফর করেছেন। ইয়োকোতা তাকুইয়া অপহৃতদের পরিবারের একটি দলের প্রধান। তার বড় বোন মেগুমিকে জুনিয়র হাইস্কুলের প্রথম বর্ষের ছাত্রী থাকাকালীন অপহরণ করা হয়। ইজুকা কোইচিরোর মা তাগুচি ইয়া একোকে অপহরণ করা হয়েছিল তার এক বছর বয়সের সময়ে। মার্কিন রাজধানীতে সরকারি কর্মকর্তা ও আয়তাদের সঙ্গে বৈঠকের পর বুধবার ইয়োকোতা ও ইজুকা এক সংবাদ সম্মেলন করেন। তারা জোর দিয়ে বলেন যে অপহৃতদের বয়স বাড়ছে এবং এ বিষয়ে তারা মার্কিন পক্ষের কাছে বোধগম্যতা ও যোগিতার আহ্বান জানান। ইয়োকোতা বলেন যে তিনি লোকজনকে তার মা সাকিয়ে এবং তার অপহৃত বোনের ছবি দেখিয়েছেন। সাকির বয়স এখন 90 বছর। তিনি বলেন, তিনি বিশ্বাস করেন যে আবেগের সাথে এবং শ্রোতাদের চোখে চোখ রেখে বলা কথা মার্কিন সমাজ জুড়ে অনুরণিত হবে। ইজুকা এ বলে উদ্বেগ প্রকাশ করেন যে আত্মীয় স্বজনরা সোচ্চার না হলে বিষয়টি বিস্মৃতির অতলে তলিয়ে যেতে পারে। তিনি বলেন, যতদিন তিনি বেঁচে থাকবেন ততদিন এই আবেদন জানিয়ে যেতে চান। জাপানের প্রধান দীর্ঘমেয়াদী সরকারি বন্ড বা জেজিবির মুনাফা প্রায় 30 বছরের মধ্যে সর্বোচ্চ পর্যায়ে পৌঁছেছে। শুক্রবার এক পর্যায়ে 10 বছর মেয়াদী বন্ডের মুনাফা বেড়ে 3.115% পৌঁছায়, যা বন্ড ট্রেডিং জানিয়েছে। এই হার 1996 সালের আগস্টের পর সর্বোচ্চ। অপরিশোধিত তেলের উচ্চ মূল্যের কারণে সৃষ্ট মুদ্রাস্ফীতির উদ্বেগ যুক্তরাষ্ট্র এবং ইউরোপীয় দীর্ঘমেয়াদী সুদের হারও বাড়িয়ে দিয়েছে। এটি জেজিবি বিক্রিতে ভূমিকা রাখছে, যার ফলে মুনাফার হারও উচ্চ রয়েছে।
1: এনএচকে ওয়ার্ল্ড জাপান থেকে সম্প্রচারিত বাংলা খবর এখানেই শেষ হল। এরপর রয়েছে সহজে জাপানি ভাষা।

0: কনিচুয়া, কেমন আছেন শ্রোতা বন্ধু? এনএইচকে ওয়ার্ল্ড জাপান থেকে প্রচারিত সহজে জাপানি ভাষা অনুষ্ঠানে সবাইকে স্বাগত জানাচ্ছি আমি তনুশ্রী বিশ্বাস,
1: সঙ্গে আছি আমি হিরক খান। জাপানি শেখার এই আনন্দময় ভ্রমণে আমাদের সঙ্গী আজ আপনারা সবাই।
0: আজ এই আসরের 30তম পাঠে আমরা শিখব জাপানিতে কিভাবে ঘটে যাওয়া বা ঘটতে যাওয়া একাধিক কর্মকাণ্ডের কথা একটি বাক্যের মাধ্যমে প্রকাশ করা যায়।
1: আমাদের এই অনুষ্ঠানের মূল চরিত্র ভিয়েতনামী মেয়ে তাম, একই ভাড়াটে বাড়িতে বসবাসকারী চীনা ফটোগ্রাফার মিয়ার সঙ্গে আজ এসেছে একটি ক্যাফেতে। ইউকি নামের একজন জাপানি সঙ্গীত শিক্ষার্থীর সঙ্গে ভিয়েতনামে তামের দেখা হয়েছিল, সে কথাই আজ সে জানাচ্ছে।
0: তাহলে চলুন শুনি 30তম পাঠের কথোপকথন।
2: মেরন পাফে দে গোজাইমাস। ওইসো
3: タム、ユウキさんとどこで会ったの？
2: ベトナムです。小学校でボランティアをしました。一緒に歌ったり踊ったりしました。
3: そうだったの。
2: はい、ユウキさんに会いたいです。
0: エバレプロティティラインエルオルトジェネナワジャー。ウ
1: ェトレスバドカネナリコルミパルフェニエシェボルレン。
4: メロンパフェでございます。
0: এই নিন আপনাদের অর্ডার করা মেলন পারফে।
1: তাম তখন বিষয় প্রকাশ করে বলে,
0: দেখে মনে হচ্ছে খুব সুস্বাদু।
1: খাবার খেতে খেতে মিয়া জিজ্ঞেস করল,
2: তাম
0: সান, ইউকি সানের সঙ্গে প্রথম কোথায় আপনার দেখা হয়েছিল?
1: তাম উত্তর দিল,
2: ভিয়েতনামে।
0: আমরা একটি প্রাইমারি স্কুলে স্বেচ্ছাসেবকের কাজ করতাম। আমরা একসঙ্গে গান গেয়েছি, নেচেছি।
1: একথা শুনে মিয়া বলল,
0: আচ্ছা তাই নাকি।
1: তাম বলে চলল,
0: হ্যাঁ আমি ইউকি সানের সঙ্গে আবার দেখা করতে চাই।
1: অতীতের চমৎকার স্মৃতি। তাম এবং ইউকি স্কুলের বাচ্চাদের সঙ্গে একত্রে নাচ গান করছে,
0: আর কামনা করি ওদের দুজনের মধ্যে যেন আবার সাক্ষাৎ ঘটে। আজকের মূল বাক্য হচ্ছে আমরা একসঙ্গে গান গেয়েছি, নেচেছি। এই প্যাটার্নটি শিখে নিলে আপনারা অতীত বা ভবিষ্যতের একাধিক কর্মকাণ্ডের কথা জাপানিতে একটি বাক্যের মাধ্যমেই প্রকাশ করতে পারবেন। মূল বাক্যের উপাদানগুলো বিশ্লেষণ করা যাক।
5: ঈশ্বনী
0: মানে হল একসঙ্গে।
5: উতাত্তারি,
0: এই ক্রিয়ারূপটি আসলে গান গাওয়া বা
5: উতাউ
0: ক্রিয়াপদের সঙ্গে
5: তারি
0: যোগ করে গঠন করা হয়েছে। একইভাবে
5: ওদোত্তারি,
0: ক্রিয়ারূপটি গঠিত হয়েছে নাচা বা
5: ওদোরু
0: ক্রিয়াপদের সঙ্গে
5: তারি
0: অনুসর্গ যুক্ত করার মাধ্যমে। সবশেষে থাকা
5: শিমাশিতা
0: কথাটির অর্থ করেছি। এবারে আজকের পয়েন্ট, বেশ কিছু কর্মকাণ্ডের মধ্য থেকে কয়েকটি কাজের উল্লেখ করার সময় ক্রিয়ার
5: তারি
0: রূপ ব্যবহার করতে হয়। যে কোনো ক্রিয়ার তে রূপ থেকে তে অংশটি বাদ দিয়ে সেখানে জুড়ে দিন তারি।
1: মূল বাক্যে আমরা দেখেছি তাম এবং ইউকি একসঙ্গে যা কিছু করেছে তার মধ্য থেকে দুটি কাজের উল্লেখ করেছে তাম, সেগুলো হলো গান করা এবং নাচা। তাই সে বলেছে উতাত্তারি, ওদোত্তারি।
0: আর যেহেতু এসব কাজ অতীতে ঘটেছে তাই সে বাক্যের শেষে বলেছে করেছি মানে
5: শিমাশিতা।
1: শ্রোতা বন্ধু, তাহলে আপনারাও চেষ্টা করুন, শুনে শুনে বলুন।
5: উতাত্তারি ওদোত্তারি শিমাশিতা।
0: এবারে একটি নমুনা সংলাপ। একজন পর্যটক জানাচ্ছেন হোক্কাইদো গিয়ে তিনি কি কি করতে চান।
6: হোক্কাইদো তে নানি ও শিমাসু কা? হাইকিং ও শিতারি ওনসেন নি হাইত্তারি শিতাই দেসু।
0: কথাগুলোর অর্থ এরকম,
6: হোক্কাইদোতে নানি ও শিমাসু কা?
1: হোক্কাইদোতে কি কি করবেন?
5: হোক্কাইদোতে
0: মানে হচ্ছে হোক্কাইদোতে,
5: 何をしますか？
0: অর্থ হলো কি কি করবেন?
6: ハイキングをしたり、温泉に入ったりしたいです。
1: ハイキングから、উষ্ণ প্রস্রবণে স্নান করা ইত্যাদি করতে চাই。
5: ハイキングをしたり。
0: কথাটি হলো
5: ハイキングをする。
0: অর্থাৎ ハイキングバピクニック করা ক্রিয়াটির তারি রূপ。আবার
5: 温泉に入ったり。
0: কথাটি
5: 温泉に入る。
0: বা উষ্ণ প্রস্রবণে স্নান করা ক্রিয়াটির তারি রূপ এই বাক্যে বক্তা তার ইচ্ছার কথা জানাচ্ছেন বলে বাক্যের শেষে তিনি বলেছেন করতে চাই বা
5: স্টাই দেস
0: খেয়াল করেছেন তো তারি রূপটি অতীত বা ভবিষ্যৎ উভয় সময়ের জন্য ব্যবহৃত হতে পারে
1: এবার তাহলে বন্ধুরা শুনে শুনে বলুন
5: হাইকিং ও স্টারি অনসেন নি হাইত্তারি স্টাই দেস
0: আরো উদাহরণ দেয়া যাক মনে করুন আপনি ওকিনাওয়া ভ্রমণ করে ফেরার পর কেউ জানতে চাইল সেখানে আপনি কি কি করেছেন আপনি যদি বলতে চান আমি সেখানে কেনাকাটা করেছি আর সমুদ্রে স্নান করেছি তাহলে জাপানিতে কিভাবে বলবেন জানিয়ে রাখি কেনাকাটা বা শপিং করা মানে হলো
5: কাইমোনো ও সুরু
0: আবার এই
5: সুরু
0: বা করা অংশটির তারি রূপ হচ্ছে
5: স্টারি
0: অন্যদিকে সমুদ্রে স্নান করা কথাটির জাপানি
5: উমিদে ওয়োগু
0: এখানে স্নান করা অংশটির তারি রূপ হবে
5: ওয়োইদারি
0: এবার তাহলে চেষ্টা করুন
6: কাইমোনো ও শিতারি উমিদে ওয়োইদারি শিমাশিতা
0: এবারে আজকের বোনাস বাক্য রেস্তোরাঁয় মেলন পারফে নামক খাবারটি দেখে তাম এই কথাটি বলেছে কথাটির অর্থ দেখে মনে হচ্ছে খুব সুস্বাদু খাওয়ার সময় কোনো কিছু সুস্বাদু লাগলে বলুন
5: ঐশি
0: কিন্তু মুখে দেওয়ার আগে শুধু দৃষ্টির বিচারেই যদি বলতে চান যে দেখতে সুস্বাদু মনে হচ্ছে তাহলে বলুন
5: ঐশ
1: এবার আপনাদের পালা
0: এ পর্যায়ে আরো একবার শুনব আজকের কথোপকথন
4: মেলন পাফে দে গোজাইমাস ওইসো
3: তামু ইউকি সান তো দোকো দে আত্তা নো
2: বেতনাম দেস শোগাক্কো দে বোলান্টিয়া ও শিমাশিতা ইশশো নি উতাত্তারি ওদোত্তারি শিমাশিতা
4: সো দাত্তা নো
2: হাই ゆうきさんに会いたいです
6: 食いしん坊カイトにお任せ
1: エバレルパーボカイトアプナルボジョンミシャロード
0: আজকের নাট্যাংশে তাম এবং মিয়া মেলন পারফে খেয়েছে তাই চলুন জাপানের মিষ্টান্ন সম্পর্কে আজ আলোচনা করা যাক
1: সব রকমের মিষ্টান্নই জাপানে পাওয়া যায় তা সে হোক প্রথাগত জাপানি মিষ্টান্ন অথবা পশ্চিমা ধাঁচের মিষ্টি খাবার বা কনফেকশনারি পণ্য
0: ঠিকই বলেছেন তবে পশ্চিমা ধাঁচের বলে পরিচিত অনেক খাবারই কিন্তু বলতে গেলে জাপানে আলাদা রকম নিজস্বতা পেয়েছে যেমন ধরুন সওতো কেইকি এটা দেখতে স্ট্রবেরি শর্টকেকের মতো হলেও এতে ব্যবহার করা হয় স্পঞ্জ কেক চালের পিঠা চালের ক্র্যাকার বা মচমচে পাঁপড় জাতীয় খাবার এবং বিন পেস্ট অর্থাৎ শিমবিচি বা ডাল জাতীয় শস্যের হালুয়া ভর্তি পুলি পিঠা আবহমান কাল ধরেই জাপানের ঘরে ঘরে জনপ্রিয় এছাড়াও রয়েছে মৌসুমি কিছু খাবার যেমন গরমের দিনে বরফ চেঁচে নিয়ে তৈরি কুলফি আর শীতকালে সুইট রেড বিন স্যুপ জাপানের মিষ্টান্ন শুধু যে খেতে সুস্বাদু তাই নয় দেখতেও এগুলো ভারী সুন্দর বসন্তকালে প্রায় সব খাবারে চেরি ফুলের আবহ ফুটিয়ে তোলা হয় আবার গ্রীষ্মকালে তৈরি করা পিঠাগুলোতে ফুটে ওঠে তারা ভরা রাতের আকাশ অথবা শুভ্র ঝর্ণাধারার প্রতিচ্ছবি
1: কাজে বন্ধুরা আমরা আশা করব যে আপনারা কখনো জাপানে বেড়াতে এলে অবশ্যই জাপানি বাহারি মিষ্টান্নের স্বাদ সৌরভ আর সৌন্দর্য উপভোগ করে যাবেন
0: এই ছিল আজকের সহজে জাপানি ভাষা কেমন লাগলো জানাবেন অবশ্যই
1: তাহলে আগামী আসরে দেখা হবে
7: এ ওয়ার্ল্ড রেডিও জাপান টোকিও